প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত ন

0: ஹரி புலா ஹரியோ ஹரி. খুব ভাল লাগিলে, ইমান সুন্দরকৈ বিয়ানামতি পরিবেশন করিলে, বহুত বহুত ধন্যবাদ।
1: বর্তমান আমার সাথে মহাবিদ্যালয়ের অনেকগুলো ছাত্রী উপস্থিত আছে, তোমার পরিচয়টি জানাবা।
2: নমস্কার, মই ভাগ্যশ্রী শইকীয়া, মই এইখন মহাবিদ্যালয়ের দ্বিতীয় ষাণমাসিকর ছাত্রী। এতিয়া মই এটি কবিতা আবৃত্তি করবলৈ ওলাইছো। কবিতাটো আমার খুবই মরমর জুবিন গার্গ দেবর। কবিতার শিরোনাম প্রতিবিম্ব। তুমি প্রতিবিম্ব, ছায়ার নে পোহরর নে আবেগর, তুমি প্রতিবিম্ব অদৃশ্য শব্দর নে অস্ফুট আন্ধারর, আইনাত সদায় দেখো তোমাক অশ্রুরে দুঃখরিত এক অবাক রূপ, মূর বিস্মিত চেতনাত স্মৃতি হয়ে বই আহে এক অনন্য অরণ্য, সেউজিয়া নহয়।